গাইলাই নারী গদাই পোষণে কেউ কেতের তেরা দাদবাই শরণ গদালে ছুটি ছোট মন গয় বরের ঘর তো কানো লাই ভোটে ভোটে মাইলে তাল করাগাড়া বরেকো এই ধ্বংসে মোরাই কতে দিন বুদ্ধি কতে দিন আছে ইউ কানা কছোরা তেরো বুদ্ধি তো দেখে আগর মারে শূন্য থাকো মেরো গাছা শেখে বলে মায়ারাইছো ধান দিনছো শেখে তেরো মাত্র আগলারে শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম করে উনান সাহেব আইলাই মারে।

যে বাউনলাই কুটে জাস্ত হইন বিরাট গগনমা পাপায় কো ছাইন বুদ্ধি নয় কো এই ভৌতে দারে তেরা

তোরা জানা মালায়া যায় রে লাল তোরা ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো দিনা দিনা জিন্দা কি সারা করনে ভাইরাজ দিনা দিনা জিন্দা কি সারা করনে ভাইরাজ হরে রাম হরে রাম বাচো হরে রাম মুখলে বাচো হরে রাম আসে করছু কাম মুখলে বাচো হরে রাম আসে করছু কাম।